সঙ্গীতের বিশেষ কার্যক্রম অতসী কুসুম, কণ্ঠশিল্পী জ্যোৎস্না দাস, স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন ভানুমতী সাহ, শিল্পী পরিবেশন করেছেন বনমালীঙ্ক রচনা, শিল্পী প্রথমে পরিবেশন করেছেন যমুনা যা নহিলা মিত বাটে জগিয়েছি নন্দসুত।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে 103.4 মেগাহর্জ যোগে আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে আপনার শুনেপারে

নমস্কার, জয় জগন্নাথ শ্রোতা বন্ধু। কিছি কথা ও কিছি গীতর এই কার্যক্রম হিল্লোলর এক নূতন অধ্যায়ক স্বাগত করছি আজির উপস্থাপনায় মু রোজিতা দাস। শ্রোতা বন্ধু, বৈশাখর আরম্ভরে নবপল্লবিত জীবন হুয়ে উৎসবময়, অখিমুঠি অনুকূলরে আরম্ভ হুয়ে ভূমি পূজা। ভূমি কেবল মাটি নুহে, মার সাক্ষাৎ রূপ হেউছি ভূমি, যে নারী জাতির সুদক্ষা প্রতীক। চন্দন পটুয়ারে যেবে মদন মোহন চাপ খেলিবাকু যায়ন্তি, সেতেবেলে ওড়ণার তলে দর্শন হুয়ে শ্রীদেবী ভূদেবীঙ্ক দিব্য স্বরূপ। দুই নারীঙ্কু আহ্লাদিত করে, নারী জাতিকু সম্মান করে শ্রী মদন মোহনঙ্ক মানবীয় লীলা কিণি নিয়ে ভক্তঙ্ক মন। রজস্বলা নারীর কষ্টকু সম্মান করে যেতেবেলে আম সংস্কৃতি রজ পর্বর পরিকল্পনা করেছে, সেতেবেলে নারীর সম্মান আ স্বাভিমান দূর আকাশকু ছুঁ যায়। শ্রোতাবন্ধু, মো কথার আপন নিহাতি আভাস পাইসারে যে আজ হিল্লোল কার্যক্রমে আমি কেউ বিষয়ে কথা হওয়া। হ্যাঁ, আজ কথা হওয়া সেই আকাশ পরে নির্মল হৃদয়, বসুধা পরে সহিবার ক্ষমতা যাহা পাখে অছি সেই নারী, যে শব্দর ভাবার্থ ভাষাকোষরে বি অসম্পূর্ণ, কারণ নারী হেউছি এক অব্যক্ত শব্দ। শ্রোতাবন্ধু, পুরুষ প্রাধান্য সমাজরে নারীর সংজ্ঞা বদলিবাকু লাগিলা। নারী পালটিলা এক অব্যক্ত কোহ, এক অব্যক্ত অনুভূতি। নারীর শরীর, নারীর হৃদয় তাপাই বোঝ হওয়া লাগিলা। সতীদাহ পরে কুশ্চিত কুসংস্কার ভিতরে কেতবে যে নারী বলি পড়বাকু লাগিলা, সতরে ভারী বিদারক দৃশ্য। সামাজিক বন্ধনর শিকুড়ে নারী কু বাঁধি দিয়াগলা। কিন্তু ইতিহাসর পৃষ্ঠারে নারীর ভূমিকা কিছু কম নুহে। ইতিহাস যেতেবেলে বি নারীঙ্ক কথাকু বখাণিছে, সেতেবেলে নারীর সাহস আউ ত্যাগর কথা শুনে এ সৃষ্টিকু প্রকম্পিত করেছে। ইংরেজমানঙ্ক সহ ঝাঁসি রাণীঙ্ক যুদ্ধ সতে যেমিতি নারী জাতির স্বাভিমানর যুদ্ধ থিলা। ঝাঁসি রাণী লক্ষ্মীবাঈঙ্ক তেজস্বিনী ওজস্বিনী আউ বীর দম্ভ ইংরেজমানঙ্ক মনরে ভয় সৃষ্টি করেছিল। কঙ্কণ শোভা পাওয়া হাতরে খণ্ডার চমক বিজুলির ভ্রম সৃষ্টি করেছিল। তবে শ্রোতাবন্ধু, আপন যেবে নারী শব্দ শুণতি আপনার মনরে কেউ ভাবনা আসে? তবে আম কথাবার্তারে টিকি বিরাম পকাই আসন্ত শুনি নেবা আম শ্রোতাঙ্ক মনপসন্দ গীত। পুরী শ্রীক্ষেত্র কলোনি ঐশ্বরিয়া বেহেরা অনুরোধ করেছেন মোহিত চৌহান সুজেন ডিমেলঙ্ক কণ্ঠরে এই গীতটি।

শ্রোতা বন্ধু, দয়া ও ভাল পাইবা যাহার অনুপম রূপ, ধৈর্য আর সাহস তার অদৃশ্য স্বরূপ, সে যে আউকিয়ে হয়ে পড়ে সেই তো নারী। শ্রোতা বন্ধু, সময় সহ বদলেছে নারীর সংজ্ঞা। নারী ন ঐরে, অর্থাৎ যাহার কোণসি শত্রু না। সতরে কোণ শ্রোতা বন্ধু, যাহার শত্রু না সে জনে নারী। হলে এটি নারী কু প্রতি মুহূর্তে শত্রুক সামনা করা পড়ছে, সে রাবণ রূপরে হেউ অবা কৌরব রূপরে, মোগল রূপরে হেউ অবা ইংরেজ রূপরে। আবে কেবে নারীর শত্রু তো নিজে নারী আ সমাজ হি পাল্টি যায়। প্রতি মুহূর্তে এটি নিজক সুরক্ষিত ভাবে নিয়ে নারীটি সমাজের এমিতি কিছু লোলুপি ব্যক্তিঙ্ক পাই নারী আজি পীড়িতা। নারী এবে অবলা নুহে সবলা, এ কথা আমি শুনে আসুছে কাহিঁকি না বর্তমান সময় সহ তাল দেই প্রত্যেকটি কর্মক্ষেত্রে পাদ বড়াই আগক আসুছন্তি নারী মানে। কেবল আমার পৌরাণিক কথার নুহে, ইতিহাসর গাথার নুহে, নিজের ঘর পরিবার ও সমাজ সহিত দেশ পাই মধ্য লড়ি আসুছন্তি নারী।

শ্রোতা বন্ধু, দেহরে এবে বাজুছি ঝাঞ্জি খরার পবন, পাহান্তিয়া তারা লুচিগলা পরে আখি মলি মলি আরম্ভ হয়েছি দিন। চারিআড়ে এত টাণ খরা যে আম্ব ডালে কোইলিটিয়ে বি বোধহুয়ে এভাবে খরা পূর্ব দেখি না বলে ভাবুব। বজার বাহারক টিকি সৌদা কিছি বলে বাহার কলে বাপাঙ্কর প্রিয় কলা ছতা। তাপরে জাণবাক পাইলি যে আমরে আমি মূষা মানে বি আমার সামিল হয়ে গেলে। অবশ্য এটি তো ওজন স্তর নষ্ট হওয়া বসলে, সে কথা বিষয়ে তো কেহ ভাবু না। তাহলে মোর ছতা মরামতি কথা বা কি কী ভাবিব? কিন্তু শ্রোতা বন্ধু, ছতার অবস্থা যা তাকে তো মো একা তিয়ারি করে

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমটি আপনার কিপর লাগিছে সে বিষয়ে নিজের মূল্যবান মতামত আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপ কিংবা চিঠি মাধ্যমে লিখি পঠাই পারিবে। আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হেউছি হিল্লোল কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন কোড 752001। আউ হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার মধ্যে শুনিপারিবে প্রতি সোমবার নিজ মন পছন্দর গীত আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে। সেথিপাই শীঘ্র শীঘ্র নিজ ফোন বাহার করন্তু আর সেথিরে টাইপ করন্তু নিজের নাম, ঠিকনা ও প্রিয় গীত এবং লেখি আমাকে পঠাই দিয়ন্তু 9437037892 এই নম্বর মাধ্যমে। বর্তমান পাই মতে বিদায় দিয়ন্তু। আজির উপস্থাপনারে মু রোজিতা দাস রহুছি। নমস্কার, জয় জগন্নাথ।

শ্রোতা বন্ধু, আপনার শুণুলে ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নয়াদিল্লি স্থিত রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠিত রাষ্ট্রীয় নাগরিক সম্মান

প্রযোজনা দিলীপ কুমার, নায়ক উপস্থাপনা স্বপন রায়। সুপ্রভাত, পুরী সকাল 7:55, 9:30 সাহিত্য পত্রিকার কার্যক্রম সাহিত্য সুধা। প্রযোজনা দিলীপ কুমার নায়ক, উপস্থাপনা সংঘমিত্রা পট্টনায়ক। কার্যক্রমের রূপরেখ এইটি শেষ।

0: 우리 애의 선바도
1: 선바도 보르촌데 전던 코스 무쿄 선바도 বিভিন্ন ক্ষেত্ৰৰে উৎকৰ্ষ লাগি প্ৰথম পৰ্যায়ৰে 66 জন বিশিষ্ট ব্যক্তিক আজি পদ্ম পুৰস্কাৰৰে সন্মানিত কৰে ৰাষ্ট্ৰপতি জনজাতি সংস্কৃতিৰ সংৰক্ষণ ক্ষেত্ৰৰে উল্লেখনীয় ভূমিকা লাগি ওড়িশাৰ মহেন্দ্ৰ কুমাৰ মিশ্ৰক মিলিলা পদ্মশ্ৰী নীট স্নাতক 2026 পুনৰ পৰীক্ষাক সফলতাৰ সৈতে সম্পন্ন কৰিব লাগি সমস্ত ৰাজ্য কেন্দ্ৰশাসিত অঞ্চলৰ সহযোগ লোডিলে কেন্দ্ৰ শিক্ষামন্ত্ৰী আমেরিকা ও ইরান মধ্যে জারি রয়েছে যুদ্ধর অবসান লাগি এক শান্তি চুক্তিনামা স্বাক্ষরিত হওয়া দিগরে অগ্রগতি পরিলক্ষিত মহারাষ্ট্রে 1500 ফুট তলক এক গাড়ি খসি পড়া ফলরে 8 জনকর মৃত্যু এবং চলিত আইপিএল সংস্করণের প্লে অফ পর্যায়ক উন্নীত হলে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু সনরাইজর্স হায়দ্রাবাদ গুজরাট টাইটন্স ও রাজস্থান রয়্যালস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষ লাগি 66 জন বিশিষ্ট ব্যক্তিক পদ্ম পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি ভবনঠে আয়োজিত এক স্বতন্ত্র সমারোহে শ্রীমতী মুর্মু এই পুরস্কার প্রদান করেছেন প্রথম পর্যায়ে আজ রাষ্ট্রপতি 2টি পদ্ম বিভূষণ 6টি পদ্মভূষণ এবং 58টি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকু কলা জগতরে নিজের অতুলনীয় অবদান লাগি মরণোত্তরভাবে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা যাইছি ধর্মেন্দ্রঙ্কর পত্নী তথা লোকসভা সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করিছন্তি সেইভাবে বিশিষ্ট ভাওলিন বাদক ডক্টর এন রাজমকু মধ্য এই সম্মানরে সম্মানিত করা যাইছি উত্তরাখণ্ড পূর্বতন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রর রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিঙ্কু সামাজিক সেবা ক্ষেত্রে নিজের উৎকর্ষ লাগি পদ্মভূষণ সম্মানরে সম্মানিত করা যাইছি ছড়া কলাক্ষেত্র লাগি শতাবধানী ডক্টর আর গণেশ এবং বিশিষ্ট শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাকু বাণিজ্য শিল্পক্ষেত্রে উৎসর্গীকৃত অবদান লাগি পদ্মভূষণ সম্মানরে সম্মানিত করা যাইছি সেইভাবে ভেষজ বিজ্ঞান ক্ষেত্রে উল্লেখনীয় সফলতা লাগি ডক্টর কালিপট্টি রামস্বামী পলাইস্বামীকু মধ্য পদ্মভূষণরে সম্মানিত করা যাইছি আজ এই স্বতন্ত্র উৎসবরে যে বিশিষ্ট ব্যক্তিমানকু পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করা যাইছি সেমানক মধ্যে জনজাতি সংস্কৃতির সংরক্ষণ দিগরে নিজের উল্লেখনীয় ভূমিকা লাগি ওড়িশার মহেন্দ্র কুমার মিশ্র ভারতীয় মহিলা ক্রিকেট দলর অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুলের কলা

শ্রোতা বন্ধু, এথর আসন্তু শুনিবা পানিপাগ সম্পর্কে সূচনা। আঞ্চলিক পানিপাগ গবেষণা কেন্দ্র সূত্রর প্রকাশ যে আসন্তা 24 ঘন্টা মধ্যে পুরী এবং তার আখপাখ অঞ্চলর কতক স্থানরে গ্রীষ্ম প্রবাহ সহিত গুড়গুড়ি অনুভব করা যাই পারে। কতক স্থানরে কালবৈশাখী রতাণ্ডব দেখিবাকু মধ্য মিলিবার সম্ভাবনা রহিছি। সেথিপাই 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগরে পবন বই ঘড়ঘড়ি সহ বর্ষা হব, সেথিপাই ইয়েলো ওয়ার্নিং মধ্য জারি করা যাইছি। এইটি শ্রোতাবন্ধু মানুষ কহি রাখুছু যে আসন্তা 28 এবং 29 তারিখরে পুরী এবং তার আখপাখ অঞ্চল কতক স্থানরে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগরে পবন বহিবা সহ ঘড়ঘড়ি সহ বর্ষা হবার সম্ভাবনা রহিছে। তেণু মৎস্যজীবী মানুষ সমুদ্র গর্ভক যাওয়াই এই দুই দিন 28 ও 29 মে সমুদ্র মধ্যকু যাওয়াই বারণ করা যাচ্ছে। এই সময়ের তাপমাত্রা সাধারণ হ্রাস সামান্য হ্রাস পাই 3-2 ডিগ্রি কম রহিবার সম্ভাবনা রহিছে। এটি শেষ হল পাপাগ সম্পর্কে সূচনা। আপনার শুণুলে চাষী ভাই মানুষ কার্যক্রম কিষান বাণী প্রযোজনা দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনার সীতামণি দেবী এবং মানসী দে। শ্রোতাবন্ধু আপনার শুণুছেন কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 FM রে। এথর আসন্তু শুণবা কতটি হিন্দি কথাচিত্রর গীত। সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল প্রথমে গাইছেন পহেলি কথাচিত্রের।

শ্রোতা বন্ধুমানে শুনুছন্তি কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 এফএমরে। এতর আসন্তু শুণিবা এসএমএস উপরে পর্যবেশিত আমার কার্যক্রম হেল্লোল। এই কার্যক্রমর আপন টিকু প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা করেছেন রোজিতা দাস।

নমস্কার, জয় জগন্নাথ শ্রোতা বন্ধু। কিছি কথা ও কিছি গীতর এই কার্যক্রম হিল্লোলর এক নূতন অধ্যায়কু স্বাগত করুছি আজির উপস্থাপনারে মু রোজিতা দাস। শ্রোতা বন্ধু, বৈশাখর আরম্ভরে নবপল্লবিত জীবন হুয়ে উৎসবময়, অখিমুঠি অনুকূলরে আরম্ভ হুয়ে ভূমি পূজা। ভূমি কেবল মাটি নুহে, মার সাক্ষাৎ রূপ হেউছি ভূমি, যে নারী জাতির সুদক্ষা প্রতীক। চন্দন পটুয়াররে যেবে মদন মোহন চাপ খেলিবাকু যায়ন্তি, সেতেবেলে ওড়ণার তলে দর্শন হুয়ে শ্রীদেবী ভূদেবীঙ্ক দিব্য স্বরূপ। দুই নারীঙ্কু আহ্লাদিত করে, নারী জাতিকু সম্মান করে শ্রী মদন মোহনঙ্ক মানবীয় লীলা কিণি নিয়ে ভক্তঙ্ক মন। রজস্বলা নারীর কষ্টকু সম্মান করে যেতেবেলে আম সংস্কৃতি রজপর্বর পরিকল্পনা করেছে, সেতেবেলে নারীর সম্মান আউ স্বাভিমান দূর আকাশকু ছুঁই যায়। শ্রোতাবন্ধু, মো কথারু আপন নিহাতি আভাস পাইসারিবেণি যে আজি হিল্লোল কার্যক্রমরে আমি কেউ বিষয়ে কথা হবা। হ্যাঁ, আজি কথা হবা সেই আকাশ পরি নির্মল হৃদয়, বসুধা পরি সহিবার ক্ষমতা যাহা পাখে অছি সেই নারী, যেউ শব্দর ভাবার্থ ভাষাকোষরে বি অসম্পূর্ণ, কারণ নারী হেউছি এক অব্যক্ত শব্দ।

শ্রোতা বন্ধু, দয়া ও ভাল পাইবা যাহার অনুপম রূপ, ধৈর্য ও সাহস তার অদৃশ্য স্বরূপ, সেই যে আউ কে হয়ে পড়ে সেই তো নারী। শ্রোতা বন্ধু, সময় সহ বদলেছে নারীর সংজ্ঞা। নারী নইরে অর্থাৎ যাহার কোণসি শত্রু না। সতরে কোণ শ্রোতা বন্ধু, যাহার শত্রু না সে জনে নারী। হলে এটি নারী কু প্রতি মুহূর্তরে শত্রুকে সামনা করা পড়ছে, সে রাবণ রূপরে হেউ অবা কৌরব রূপরে, মোগল রূপরে হেউ অবা ইংরেজ রূপরে। আউ কেবে কেবে নারীর শত্রু তো নিজে নারী আউ সমাজ হি পালটি যায়। প্রতি মুহূর্তরে এটি নিজকে সুরক্ষিত ভাবে নেই নারীটি। সমাজের এমিতি কিছু লোলুপি ব্যক্তিঙ্ক পাই নারী আজি পীড়িতা। নারী এবে অবলা নহে সবলা, এ কথা আমি শুনে আসুছে কাহিঁকি না বর্তমান সময় সহ তাল দেই প্রত্যেকটি কর্মক্ষেত্রে পাদ বড়াই আগক আসুছন্তি নারী মানে। কেবল আমার পৌরাণিক কথার নুহে, ইতিহাসর গাথার নুহে, নিজের ঘর পরিবার ও সমাজ সহিত দেশ পাই মধ্য লড়ি আসুছন্তি নারী।

শ্রোতা বন্ধু, দেহরে এবে বাজুছি ঝাঞ্জি খরার পবন, পাহান্তিয়া তার লুচিগলা পরে আখি মলি মলি আরম্ভ হয়েছি দিন। চারিআড়ে এতে টাণ খরা যে আম্বটাড়ে কোইলিটিয়ে বি বোধহুয়ে এভাবে খরা পূর্বরু দেখি নাহি বলে ভাবুথিব। বজার বাহারকু টিকে সৌদা কিনিযিবি বলে বাহার কলে বাপাঙ্কর প্রিয় কলা ছতা। তাপরে জানিবাকু পাইলি যে আম ঘরে আম সহিত মূষা মানে বি আম পরিবারে সামিল হয়ে গলেনি। অবশ্য এটি তো ওজন স্তর নষ্ট হওয়া বসলে, সে কথা বিষয়ে তো কেহি ভাবু না, তাহলে মোর ছতা মরামতি কথা বা কে কে ভাবিব। কিন্তু শ্রোতা বন্ধু, ছতার অবস্থা যাহা তাকে তো মো একা তিয়ারি করে পারিবি, হলে এই ওজন স্তর মরামতি কেবল মোদি সক্ষম নুহে, সেথিপাই আপনার টিকি আগেবা হব। আপনার যে গছক ভাল পাঁতি তাকে টিকি অতিথি করে আনি নিজ বাড়ি বগিচারে নহলে ছাত উপরে লগাতু না, যাহার উপহার স্বরূপ সে আমার পরপিঢ়ি জীবন বিতাই পড়ুথিবা উপযোগী জলবায়ু ভেটি দেই পারিব। শ্রোতা বন্ধু, সবু ঋতুর থাই কিছু বিশেষত্ব এবং কিছু নিয়ারা মজা, সেমিতি খরা দিনে সবিঙ্ক ভাল লাগে খরা দিনিয়া ছুটি। কেহি কেহি মামু ঘরক যাবার খুশি সাউটা, তো কেহি সূর্যদেবঙ্ক প্রকোপক খাতির নকরি সাংগসাথীঙ্ক সহ ক্রিকেট খেলিবার মাতি যাতে। কিন্তু সেইটি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যে অছন্তি, যিকি জল ছত্রে নিজে খরা গরমে বাটোই মানক চিন্তা করে টঙ্ক তোরাণী জাইফল সরবত লেম্বু পা বাটুছেন, ছোট ছোট চড়েঙ্ পাই গছ ডালে পানীয় জলর সুবিধা মধ্যে যোগাই দেউছেন। সে সভিঙ্ক মোর প্রণাম সহ ধন্যবাদ জনাইবাকু চাহিবি। কুহন্তি মানব সেবা হি মাধব সেবা, তেণু আপন মধ্য এইভাবে সেবা জারি রাখন্তু। তবে শ্রোতা বন্ধু, আমি মধ্য ব্যক্তিগত ভাবে সেবা কার্য করে পারিবা, যেমিতিকি জলর অযথা অপচয় করিবা নাহি, নিজ ঘর পাখরে জীবজন্তুঙ্ক পাই পানি টিকিয়ে তো রখিপারিবা। আমি ওড়িশাবাসী, প্রকৃতি মাকু সম্মান দেবা এবং প্রকৃতি মা গড়িথিবা প্রত্যেক জীবজন্তুঙ্কু স্নেহ প্রেম দিয়ে পাড়িবা তো আম সংস্কৃতি হি অছি। আপন জানিথিবে মঙ্গলবার ওষা পরে পণাকু মাটিরে ঢলা যায়, যাহাদ্বারা মাটিরে থিবা কীটপতঙ্গ সেসবু খাইপারিবে। কুমার পূর্ণিমা সময়ের মধ্যে লিয়া নেই আমি পোখরীরে পকাই থাও, যাহাদ্বারা সেথিরে থিবা মাছ মানে

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমটি আপনার কিপরি লাগিছি সে বিষয়ে নিজের মূল্যবান মতামত আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপ কিংবা চিঠি মাধ্যমে লিখি পঠাই পারিবে। আমাকে চিঠি লিখিবার ঠিকণাটি হেউছি হিল্লোল কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 752001। আউ হ শ্রোতা বন্ধু, আপন মধ্য শুনিপারিবে প্রতি সোমবার নিজ মন পছন্দ গীত আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে। সেথিপাই শীঘ্র শীঘ্র নিজ ফোন বাহার করন্তু আর সেথিরে টাইপ করন্তু নিজের নাম, ঠিকনা ও প্রিয় গীত এবং লিখি আমাকে পঠাই দিয়ন্তু 9437037892 এই নম্বর মাধ্যমে। বর্তমান পাই মতে বিদায় দিয়ন্তু। আজির উপস্থাপনারে মু রোজিতা দাস রহুছি। নমস্কার, জয় জগন্নাথ।

এসএমএস উপরে পর্যবেসিত আমার সঙ্গীতময় কার্যক্রম হেল্লোল শুণুলে শ্রোতাবন্ধু উপস্থাপনা লা রজিতা দাসঙ্কর প্রযোজনা দিলীপ কুমার নায়ক আপনার শুণুচার আপনার প্রিয় আকাশবাণী পুরী বঞ্জি রো 3.4 FM স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 10টা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম এথর আরম্ভ করা রুদালি কথাচিত্রে প্রথমে শুণবা ভূপেন হাজারিকা